บันเป็นบาอยากิลาดจิงยรับกะคียากันนี่ก็มอกเดลับลองหากสกูลเซนต์พอลเซคันดรีสกูลคุมจุรุหาก็ออฟฟิศจงกับดิวิชันัลซอยล์แอนด์วอเตอร์คอนเซอร์เวชั่นนังตาดีฮาดับลิวคีวูดแลนด์ฮอสพิทอลบัดหักยังน้องบากอเมนคอลเลจฮาจูไวหากันนี่ก็มอกเดลับคันทุบยากิจิงฮิกายบันเป็นกันเรียยากิบริวกิคัมวาดบันปลายเอ็มกับจิงไอจิงยรับนิ่งกองกับจิงซูมาร์ยากิบัมเมนซาวบัดกับจิงกิดยากิบริวบัมเมนซาวหากันนี่ก็สิ่งลับลองรู้ยากับจิงฮิกายพึ่งเครียกับปักกันทุบยากับจิงชงานยากับดิ้งกับจิงวาดบัดกับจิงปลายเอ็มกับจิงยรับนิ่งกองกับจิงเป็นทิพหากับบัจจัยกับจิงจับบัสงูซีบัดกับเบนตาจงกิโพลิตแต่กับบัสชิมเบนตาในขณะบัพเพอร์บัพเพอร์คีบาไอจิงยรับกิร์กีลับลองยากับจิงยรังเป็นสงูทุชพังกับจิงไอปัง HIV AIDS กิจิงปังบายอ์นะกิจิงช่องคาเคลียบัดกิจิงดีบูอัดฮะอีสเทนเทลสุสิกบันฮิกายยากินองชิมบันตาฮะกับเบดีบัดกิจิงยาดากิจิงซูมาร์บัดกิจิงเป็นบ้ายากิจิงปังฮะกันดิกสิงห์นักเลี้ยงอุดมที่ Chief Legal Aid Defense Counsel อุบะบิวสเทนอุลาบัตัยยากิคินดอนจงกับ HIV AIDSAct to Arajar Kanyo. Nakaliang ka kong Marine Gail Dingdo kapade ka counselor jong ka DSRC. Kalakren halor ka jingya na. Nang tadi ka jing lap kuloy bat ka jing sumali ka jing bang bayabit na ka jing siyong kakli bat ka jing yade jong ki bat ka jing sapriang jong HIV. Ha ka jing apol unong pinyat ya ka project ubat Neil J. Conwer. Ulapan pao ya ka jing ma jong ka jing didrok bat kiat. Kamtam e da ka bapanukam ya kidaway injek bat ulapan tip bat ka jing penbahapat kilat jing yada bat ka jing donkam ban siyem ya kulukom im kabakot kabakya kabalat na ka jing dibuan.Kini dari ke akash honi shilong ke balam shepi ya ke khubar.Usembut Menteri Rangbak Kajala Umar Singa Balang Dar buat Menteri Ketanat Sports and Youth Affairs Kajala Umar Wailat Miki Selah Negesengi kila aku beli kerpang yang kipat bak Kajala Megliya khamtam yang kijait benar benar buat kinongBut jong ka jinget nyam tri ha ka bae dei bat ka liat nyam bae ding klam ha ki khubo jong ki ning nong yalam kila batai ya ka bae ding klam kum ka dak jong ka jinget ka jinget tri ka jing songo bat ka pateng tenrai ba ruspa jong ka jat bin riu penar kita ki nong yalam jong ka jela kila ong ru ba ka ni ka tamasa ka penpau ya ka jing duai na ka benta ka jing suk ka roi ka por ka kut ka khia bat ka jing ya na ka jing e bat kila penpau ru ya ka jing don kam ban pene pensa ya ki riti dustur tenrai susu ki ni nong yalam jong ka jela kila penpauru ya ke jingkirman bahkan ke jingkirki kan pun skam ya ke jingkir terlihat ke imlang ke salang bahkan aiman siam ya ke pateng banwan banyala ya ke riti dustur jong ke jelam ke sorkal jelah ke lapli patba ya ke janani master trainer program ban penklan ya ke jing sumar ya ke longkumi bat ke kunlung lemba ke rensan digital ke banyipnya lak ban kelau bahkan ke janani kapenya soak lang ya ke jing syakri ke bakan thup ya ke jing penlung kerteng ya ke kunlung ke jing sumar shwa ban kakun ke jing kakun ha ke jaka sumar ke jing aidawai ke jing petbinya ya ke jing bam bat ke kot ke kia jong ke kena ha ke wai ke digital ecosystem nakal yang kehe sorkar kila ong bakan ni ke platform kanyarap ban itu ya ke jing kakun ke badan jing ma ban pin bha ya ke jing long jong ke jing tip ban kersan ya ke rai bala pin syong nong rim ha ke saki ha ke ni ke program.Lawannya Simbenta dari Direktur Ketan Kekoi Kekia Dr. Paul N. Khan Lemru Bak Kejing Don Lang Ki Head of Star Jong Ketan Kekoi Kekia Ki Program Manager Ki Data Manager Ki Nurse Ki Community Coordinator Bat Ki Frontline Worker Jong Kejelam Ketan Divisional Forest Chanke Hills Territorial Division Kalak Hang Kredap Ya Sautri Ki Karkana Ot Ding Bian Ki Batrekam Hapo Upot Usam Jong Division Ya Kejing General Lapenlong Da Orange Forest Officer Jong Kasaipung Bat Juwai Territorial Range Haka Lai Terik Haduk Kan Riu Terik Unaitung Lasdang Ya Kani Kejing General Hadin Kejing Ujuar Belayo Na Kiseng Tremon Sobha Ringkat Bekejing Tip Bamiya Bekejing Lap Ya Kijaka Da Kibriu Jong Ketanat Ong Ketanat Klau Ha Kati Kejing General Kilak Hang Sautli Kerkana Ot Ding Bian Ringkat Bat Kidiang Saudong Bat Ding Tili Kibatang Pentrei Bat Bu Ha Kiti Kerkana Halor Kani Ketanat Kala Register Persyak Ya Keterai Jong Kiti Kerkana Ot Ding Bian Kat Kum Kikendon An Jong Ketanat UDFDivisional Forest Officer Gentile Surah Kerpat Ikipat Ba Bakim De Ban Pom Ding Bian Shalan Lani Kayi Bian Lani Seng Ban Pentrekam Yaki Karkana Ot Ding Klem De Yo Jingbin Ula Bataru Ya Baru Kinong YakiYa ki officer bat ki nong trei bat kin beteng ya ke jing kenra ke bajur persya ya ki teki kambian keleng ki jaka hapo ke division hapa

នេះគឺកាកាសវ៉ានី FM Jongpi ឈីស្ប៉ាឡៃ point រៀង megahertz ពីដំណបងាយអាចីបកោរហកប្រូក្រាមហ្វាន់អនលីមីតេតគុំបានឈុពិនកណាមោយ៉ាកជីងកលីកបាអារីបាណារុអ៊ីក្វាបានស្ងាប់បៀងយ៉ាកជីងកលីមោអ៊ីក្វាបៀងយ៉ាកជីងកលីតេកជីងកលីកឡងគុំនេះមោអឧតាឧវេឧប្រេវឧបំជាធោហកឧឡកឡឡងឧឌីតេកទីវឡានីឧស៊ីអាយឌីតេគុំនោះឧជូSolve ya kita kikis kiba uju yo mo kikis kum kikis kam tu kam tim nang ta ki company abril kum ta tertel mo te kum no uju le ban tip ya ka jing shisha te pila ban pa ya ki jubab ki jong pi hau number kan dai so prasan iwe non are lie iwe iwe te ki palok ki bedang pa ya ki jubab jong ka jing kli ka baning kong ru pi dang la ban pa ngi dan sakumba shit teng kenta.ดูนะขันเดียดมั้งฮะกันนี้กับโปรแกรมเตะผิดดังละบันเนียผ่ายกิจบับจงพีปาล็อกเตะนายสงับยากันนี้กับจิงไรนักฟิล์มอิชกนินชูไรเมรีกันนี้กันนี้กับกัจวานีฟิล์มจงพีชิสปาไลพอยน์เรื่องเมกะเฮิร์ตส์

কনিদক আকাশবাণী শিলং খবর হেক দিন জানতে আপুর এইচ পি হ্যাক জানমিন দেখাল ইকা বি সালাম কিমাত কেব এমকাম ইয়ং খবর উ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লিজিংয়ে উ ইয়াকা প্রাম্বানান টেম্পল কৌরত মেট দেখ ইউনেস্কো চিরপ উ প্রেসিডেন্ট প্রভু কয়ালং কি মিনিস্টার কন্থা ইয়ং ব্রিক্স দেশদং হাকুচি ওপেন খালান ইয়ক্রে লং হেপন কবর ইকি কন্থাই ওই কিন্তু বন রয় ইভেনে উ ডেপুটি চিফ মিনিস্টার রুমাস ভালংধার অংবাক মুকুটমা হায়ুং বিচার দেপন সাতেন ক এক প্রজেক্ট থাও নো ঝেপ হানং হালি কি প্রজেক্ট নো ঝেপ ও কটকাম ইরকম ইয়ং সায়েন্স ডাং পেতেন হিকি হা কলেন ইয়ং মেঘালয় মেঘালয় ওকরিয়া ন কয় কিনং দায় মাদান কি ভারত সুরক হালাই মুখ্রা অংমা স্ন ভালংধার খুবর গিবনিয়া উ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নেগ সঙ্গি লিজিংয়ে উ ইয়াক প্রাম্বানান টেম্পল কবতো কথাও হের পেতেন ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হাই যোগ্যা কর্তা চিরপ ও প্রেসিডেন্ট ইন্ডোনেশিয়া উ প্রভু ও সুবিয়ন্ত হাইপোর ইলাই উচ ইন্ডোনেশিয়া কিনি হে আখমাতলাই ছগেন থাউমনি কোডে এম নদু কাসনাম কব খন্দে হৈব উ মোদি দায়ু হাক শিবা টেম্পল ওই দ সখিউলে ইয়ে কাম কিয়লে ও পনে বনসা কিব ডাংলাই খরঙ ও দা ক্রছান লিংবা ইয়ে লং হি ইন্ডিয়া ওক ইন্ডোনেশিয়া উ প্রেসিডেন্ট প্রভু ও অংবা কপ্রাম্বানান তো ইডাক ইয়ং ইয়েতো ইউরনে দেখি স্পাসনাম হপরদি হি আর্তলিগিরি ওয়াই এ খুবলে উইক ইন্ডিয়া নাই ভাই কৃচান হেপন ভা হেপন ভাপ বিয়াং ইয়ে নি থাও উ মোদি অংবা ইনি লাই মানি ইউ এম ইয়েতো ইউ এলু ওই ইয়ং সেন ওয়াই ইয়েতো ই ওয়ং সেন ওয়াই ইরো উ ইয়ক ইন্দোনেশিয়া নাই ভা ওদে পিনে পিনসা ইয়ে নি থাও হিয়ার পতেন দেই এ ইয়ে ছনিয়া ও কিয়লে ও পুনে এই নিথাও উনং পুন খালানি হেয়ত আক কালচার ও হেপরদি অঙ্গি পাইবা ইয়ং কিনি কি আর্তলি গিরি ক কমিশনারেট ক ফুড সেফটি কছনাত হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দে এ ক ইমাহাম পাইবা ইব মাহাম ইকি নং চং চং ওম তো উবাম কি ইকি তেত খলো ওম তো উপন তঙ্গিত ইকি তে লং উমবা মুমদি দিকি দবাই রেম কছনাত অঙ্কবা ইকলা কসুন বেনেন দপন মানি ইকি তেত বি ওম ইয়ে রে বউতমেত ইবপন মান ইয়ে মিলিয়ে নুল খেটেট ইবমা ওয়ে ইবম ইয়ে ইবম ছিঙান দে এজিং মুট ইনং চং ছনং ও বাম দুই কি তেট কিব থং নে কিব ইয় নে কি থাও কিব ইয়ে বৌ ছনিয়া নে ভা ওম এম গবন গবন লাগা তেস কব ইয়ে বৌ তুমিত হৈ তু হি ইয়ে কি তেট কিব এম বি নে কিবম এম হৈ মাহাম দ মাহাম পরছালে ও ইসাই ইয়ে কি তিয়ার সন্দ্রে দোয়াই নে ইপন এম কাম দোয়াই হাজান কি পং ও কি বা ইয়ং পাইবা উ ইয়ে কি বৌ পতগেট ইয়ে কো উম দি খাম তাম হৈ পর স্লাম দেখুন তু ইয়কি ওয়ান কি ওয়ান কি বমি ইয়কি ডাক উদ এম উদাঙাত বি ওলা কি রুরাজ কি থাও এ সুমার খ্লেম দেপন স্লেম দেম উ ডেপুটি চিফ মিনিস্টার মাস নিয়া ভালংধার নে অং ও ইয়াক প্রজেক্ট উচনা ই থাও নো ঝেপ ইবর তরওয়া ও মান কাটকাম ইরকম স্টার্ট ইয়ং সায়েন্স হানং হালি দে সাতেনি নেই ভা কম কট বা কোডাং সাতেন হাক ইয়ং উচার উদ এ রে কি নং চং চনং অং ওবক সরকার রং মান বেট কব এ তি ওপন খালান ইয়া কি ছনা গিলে ওপন লাই ইয়ে কি ঝেপ কাটকাম ইস্তাত ইয়ং সায়েন্স হাকলেন গে মেঘালয়া ওই রং পন ক্রে ক ইয়া কাম গিনি কি প্রজেক্ট হা গি বিতবান কি থাও সর উমা ধার পন্তে ও ওই ছনা ইয়ে কথাও ন ঝেপ নে কা সাইন্টিফিক ল্যান্ডফিল কব ছং দর সান পয়েন্ট ফ্রাক লু তঙ্কা দা সদাং ক হানং পো কাট ওর ডেপ তেমেন লে ইয়া লি হে দো সো দলি কি থাও নেই বন্তা ও ছনা ইয়া কাম গনি কথাও হাপো জুয়াই ওয়াই ইয়ে ইথাই বখাত দো দাও জেত নারাই হাদিয়েন ইপা ইপন ছং দিকি ব্রু ছাম্পাং ওয়া ইয়ে তো কসু দং সো কুন অং হর ও পালাত আর পয়েন্ট সান লাক তন ইঝেপ ইউর লুম নদু ন ছুয়া রে ডেপন খোজ নামর তেন ওয়াই ইকাম ও পুন ভাই ইয়ে নিথাও দকাব ই ছমাত ভা উ মিনিস্টার কছনাত ইয়ংপুরে পথি উমা লাকমেট রম্বুই পন্তেপ উব মেঘালয়া দু কু হাক পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স পিজিআই আর পয়েন্ট নট ইয়ং সরকারি নিভা উসনেম আরজার ফাউসান আরজার ফাউন্ড্রু দেব কু নাকা আকাঙ্ক্ষী কবলিয়ে ছাকা আকাঙ্ক্ষী কবলিং কং

কনিগদেই কাকাশনি শিলং কখুবর বান পুলিশ ফি ডাই ইনেব ডাল লিংড কিমাত বকং সানজং কখুবর উমেন্ট্রি রংবা দো করি ইন্ডিয়া উলালিজংও ইয়া কপ্রাম বানন টেম্পল বা প্রেসিডেন্ট কে ইন্দোনেশিয়া ও প্রাবোও সুবিয়ান টো পিনকোড উমেন্ট্রি রংবা দো নরেন্দ্র মোদি ইয়াকে জিংলিজংও ইয়াকে ইন্দোনেশিয়া মি বানলে সাশা অস্ট্রেলিয়া বান ইয়াডন বন্তা হাগে জিংলাং ইন্ডিয়া অস্ট্রেলিয়া অ্যানুয়াল সামিট কাবালাই ক্যাব্রিক্স ওমেন মিনিস্ট্রিয়াল মিটিং কলস ডং হা কোচি বান পিন ক্লান জিং পিনকু বরি কি কিনথে বাট ইয়া কারোই কে পার কেবনে বাট কমি খালিয়া কলখোরি কি আর্টলি কি তকমক সিয়ার বান নিংকং হ্যাক সিনিয়র ন্যাশনাল পেন ক্যাক সিলেট চ্যাম্পিয়নশিপ হা শিলং কা খু বর কবনিয়া উমেন্ট্রি রংবা দো নরেন্দ্র মোদি মিনতাকসি উলালিজংও ইয়া কপ্রাম বানন টেম্পল কবলে ইথো ডক ইউনেস্কো কুমক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হা ইয়ুগ ইয়কার্তা রিংকান বাট উ প্রেসিডেন্ট কে ইন্দোনেশিয়া উ প্রাবোও সুবিয়ান্টো হাগে জিংলে জিংও জং উ ইয়াকি করি কিনি কি নং এলাম গেলা লেজুরেপ ইয়কনি কে টেম্পল কবলতে নাডু কাস্পাস নেম কবখিন্দাই হা কবা উ মুডি উল ডুয়াই হা কেমনি কংসান জং উ শিবা বাট লাসাখি রু ইয়কি কাম জিংয়েদা বাট জিংয়েদা পিনে ইয়কনি কে জাকা বা ডাং ইয়া চখমান লিংবা কে জিং ত্রৈলং হাপলেন কে ইন্ডিয়া বাট ইন্দোনেশিয়া উ প্রেসিডেন্ট প্রাবোও উল অং বা কপ্রাম্বনন কলং কদং জং কে জিংয়ে দে কবস খেম হাপলেন কে জিং ইয় পতেং বাট কলচার কবলন নে দেকিস পাস নেম হাপলেন কিনি কি আর্টলি কি রি উ নরেন্দ্র মোদি উল অং বকনি কে জিংলে জিংও কলং কব দাম দক মিন সেম ইয়ারো ব্লে বাট উল আই জিং রো রু ইয়কে ইন্দোনেশিয়া নামার কে জিং সুমার বাট পিনে পিনসা ইয়াকনি কে জাকা উল পিন পাও কে জিং সো স্কেম বকনি কে জিং ত্রৈ বান পিনে বাট ইয়াদা ইয়াক কল শোর কন্নং পিন খ্লান ইয়কে জিং দে হাপনিং কি পাঁচ বা জং কে ইন্ডিয়া বাট কে ইন্দোনেশিয়া কা কমিশনারেট অফ ফুড সেফটি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কলপিনমি ইয়কে জিং মহাম সে পাটবা নংসং স্নং হলোর কে জিং বাম ইয়াকি তেট খ্লাও বাট কে জিং ডি ইয়ক ওম বল পিনস নিউ দা কে জিংডন জং কি দাওয়াই খিয়াং বা পিনন কাম হা কবর বরিয়াং কেনি কতনাত কল অং বা কজিং কলা জগ সুইনবেন কল পিনলং ইয়কি তেট বানলং বি কব পিনলং ইয়কি রুকম লুম তেট পাটবা বলাজুলে নডু মিনশুয়া বা কিনমলং শু কি বসঙান ল আ জিং মুট ইয়কি পাট নং সং স্নং বকিন বাম তং ইয়কি তিত বয়ো না কি জাকা বসুরেম নমার ওম দন ক রুকম তেস কবলা বন পিন ই মার দর ল উতিত পাট বা উলং উবদন বি নি এম কচিং থা কমহাম রু বন সাইট ইয়কি তিয়ার সিনরেট দ ওয়াই খ্যাং হজন কি জাকা দন উম বা পিনন কাম পাট বা নমার কনে কলা বন পিনলং বি ইয়ক উম খামতম এ হক পোর বজুর উসলাম লাদা কি ব্রেউ কিউ ইয়ে কি ডাক কিশন বা ইয় বি কি দে বন লেট ওয়া দাওয়াই উড উড ক্লাম পিনসলাম উমেন্ত্রি রংবা দো নরেন্দ্র মোদি উল পিনকোড ইয়ে কে জিংলে জিংও জং উ ইয়ে কে ইন্দোনেশিয়া বাট উল মি বন লেট শামেল বন হা কবিনতা কব আর জং কে জিংলে জিংও জং উ ইয়ে কি লাইট লি কি রি উনং আইক তেন জং কমিনিস্ট্রি অফ এক্সটার্নাল অফেয়ার্স উ রণধীর জয়সওয়াল হা কজিং পিনমি জিং থো আ সোশ্যাল মিডিয়া উল অং বকুম কদাক জং কে জেলং পারলং উমেন্ত্রি রংবা দো নরেন্দ্র মোদি উল শাহ লিটবো হকা লিংসুইন নাক জিং বুরম শুয়া বো উন্মি নাকি হা উ প্রেসিডেন্ট কে ইন্দোনেশিয়া উ প্রাবোও সুবিয়ান্টো উ জেসওয়াল উল অং রু বাক জিংলে ছি ইন্দোনেশিয়া কল পিনমি বোন কি জিংমেন টয় হাকিব বোন কিলিয়াং জং কে জিং ত্রৈলং কবান পিন খ্লাইন কে জিং দে বাট কে জিং ত্রৈলং হাপনেং কে ইন্ডিয়া বাট কে ইন্দোনেশিয়া হাকি পোর কি বান সওয়ান রু উমেন্ত্রি কতনাত পুলে পুথি ইবা লাকমেন রিম্বুই ইলাপিন বনা বাকমি খালিয়া কলপিন ভাষি বোন হাগ জিং ইয়াচ ফ্রং জংকা হাগ পারফরমেন্স